0: Assalamu alaikum.
1: Assalamu alaikum.
0: Nu är det här med gehört till VFM gehun terina varan ufaveri vara baje ver duha kan ge demun raja hendunage miyaduge mi shoya eki gami badal koldi arkon sama
1: adi alagadu mariam sani
0: miyade se me furatama arkon me balalani hama tari ha
1: miyade ki 21 september deha 26 miladi dihai rabiul akhir sadis te kasalis ashe miyade ki ho madwas
0: ফেশি কেমি দিয়া আ দোহা কি ওয়ে সুরিহা গতকুং এহুন তেরিনা ওয়ারা কামিয়াব ওয়ারং উফা ওয়ে দোহা কাওয়ানি কামাম মি উম্মিদ কুরানি রাজহেদুনা মি শোয়ে কি আলগন মেং স্টুডিও ইন ওয়াগুতুং কুরিয়া কেনদা শোয়ে শোগা এহুন তেরিনা বাভির ওয়ে গত শো কুরিয়াম মি কেনদানি বাভির ওয়াম বেনু ওয়াফরা তাকুং পিএসএম এয়া মেদুরিকো মেসেজ কুরামুং গেনদানি ডিএফএম 91 মি পেজা তেং আলগন কুরিম ওয়েস ওয়াহা কুরি গত মি শোয়ে কি স্টুডিও ইন ওয়াগুতুং কুরিয়া কেনদা শোয়ে দুহি দিরুলম বেনু ওয়া তাফাত মাউলুমাত তাকাই কি গ মি দিবে এফএম গে স্টুডিও ইন এমএ ফুরতমা হেন্দুনুগে মিগাডি গ ফাশা শোমি শোগ বাবেরমান বেনুয়া ফরাতাকু মেসেজ কুরুমুন গেনদাম ভি ডিএফএম 91 মি পেজা পিএসএম এয়া মেদুরকো দে মেদগে মি শোগ সালগন মে হামতুহান খাস বাতাকা একি কা কুরিয়াতানি মেগে তুরুং নুস্তোগে সুরখিতা কা বালালুমা আদি হামে একি কা শোগে ওয়াকি হিসাবকা মৌসুমা বেস বালালানা আদাগমতি মেদগে মি শোবেস ফাশানি হামা হিগ্যামু রীতি লাভেকু

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকা দা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: সামন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম দিভেই নায়ক।
1: নবদিহ একেম মেগাহার্টস দিভেই এফএম।
2: Tea time request.

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেওয়া মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ঈশা সুয়ালে কুরান্ত
1: কব্বাল
0: দিবেহি বহুগ সুকুং কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবাল কি কুরং কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়াল অন্ন কংগরে কো অন্ননি
0: কম মে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

ন আল্লাহু এমমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানি এ মাম্মা ইয়াকা এ বাপ্পা ইগি কিবা মি এমমেহা মিস্তাকুননি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকা বলুং গে দারি ফাসকল এ ফহ কবিলা তাকা দারি কল তাকা ওয়ং হা তাকং এবা মিহু লেভি এব্বাইকু আনেব্বাইকং এঙ্গি দেনিবে তাআরাফ ওয়ে উলুমাট্টাকা কাম মিহেন হুরমাইকু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামু গে গুলুং নুয়াতা রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমাং ওয়ারাক গাদেং আঙ্গওয়া ফাওয়ে গ্যাত্তিমা গে কামু গে গুলুমাকি নুয়াতা আইলি গুলুমাকি এ গে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিওয়েরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্জবেরিকান লিবিদে কামেমমে কীর্ত কুরআনা মে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেন্নং এ বাহুরি কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুম মক্কাগে মুশরিকুনগে উন্দগুতাকা দেকল হেদুং এগে ইন্তিহায় দিয়া হিন্দুগাবেস এমে সাহিবাগে বড়ুবে বেফুলু দুনিয়েগা হুননেবিহা দুয়াহু এবামি হুম জেহিলুমবে হিতহুরি গোতেন হাদান নুকেরি ফাতিবি নামেস আবু লাহাব আওহারুম মুশরিকুন কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুম এবসুই শুআইব গফানু দীন গোয়ালেবুম একেলে গফানু গে কওবুগে মিহুন দেকল ওয়েরিবে একেলে গফানা দিমা কুরি এবা মিহুন মিফাদান দেননে বিবাহকা কীর্ত কুরআনু গাবে ওয়ালাউলা রাহতুকা লারজমনাকা ওয়ামা আনতা আলাইনা বিআজিজ মানাই আদি কালে গফানু গে গ্যাত্তিমা গে মিস কল নুয়ানামা তিমাম্মেন হামা কাশাওয়ারুম বেস কালে গফানু রজম কুলাই মুহে আদি কালেগে ফানাকি তিমাম্মেঙ্গে মাচ্চা হুন্নেবি ইজ্জত তেরিয়াকি মুয়েন নুনে শাক্কেন্নে শুআইব গে ফানুগে কওমুগে মিহুঙ্গে নুবাকামু একেলেগে ফানু মান আল্লাহু সালামাক কুরেবি একেলেগে ফানুগে গ্যাত্তিমাগে মিস কলুগে সাবাবুন কাং মি আয়াতুন সাফুকং ইগে গ্যাত্তিমাগে কামুগে গুলুং দেমেহেট্টুমাকি দে দুনিয়েগে বাজ্জওয়েরিকান লিবেনে কামেক্কাং আঙ্গাওয়া কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়া ফাবে من سره أن يبسط له في رزقه وأن ينسى له في أثره فليصل رحمه معني تماغ رزق تنوس ومشا تماغ هندان جنا دوه دميهر من إديميها إناغ جات تماغ ميهن نا قلوم بده كراهش كمه آدي جات تماغ ميهن حال بلا إبا ميهن ويبون وراكم هيوفوروا علومكي كمهن كورنجه كمه এগুলোং কণ্ডালুমকি আল্লাহুগে কোফায়া আযাবাং হুশেহেলে কামে মা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা ইফাদামিহুন্না নিয়ামে দুওহুম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুগে বেল্লেওমু বল্লাওয়া গডি নুগান্নওয়া।